বিছর কবেলাই মা, বিছর কবেলাই মাম, ঝংঝঙে বাগানে খারে কলাম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেলদ মলাই নেই ভুলদ, সাত পরে পাছি আমার লাইফ।

কোম্পানি সহ বিছর কবে লই মা বিছর কবে লই মাম ঝংঝঙে বগনে খরে কলম অবত ছোরা কুদনে বলাম দিন ভরি খেলদ মলাই নেই ভুল সাত পরে পছি আমার